0: Waar is een grote natuurbrand inmiddels onder controle. Het vuur kan in enkele dagen geblust zijn. Er is daar een man aangehouden die de brand mogelijk heeft veroorzaakt toen hij met een Haakse slijper werkte. En Staatsbosbeheer wil alle 7 bezoekerscentra in Nederland sluiten. Die centra trekken jaarlijks 1,3 miljoen bezoekers, maar ze zijn ook al jaren verliesgevend. Volgens Staatsbosbeheer gaat het beschikbare geld eerst naar natuurbeheer. De sluiting staat gepland voor begin volgend jaar en kost volgens de organisatie geen gedwongen ontslagen. Bij de 7 buitencentra werken 23 personeelsleden en 350 vrijwilligers. Voor 1 oktober moet de ondernemingsraad van Staatsbosbeheer nog zijn advies uitbrengen over het plan. Het weer vrij veel bewolking met ook kans op wat lichte regen en vooral in het zuiden ook af en toe wat zon. De temperatuur varieert van zo'n 19 graden aan de noordkust tot 24 in Limburg bij een zwakke tot matige westelijke wind. Tot zover het radionieuws op Radio SBS.
1: Nu de verkeersinformatie op Radio SBS.
2: Dit is Edwin Gerritsen van de ANWB. Er zijn geen bijzonderheden.
1: Tot zover de verkeersinformatie op Radio SBS. Luister Radio SBS op je mobiel en computer via radiosbs.nl en op alle internetradio.
3: Ek bachkar program mein 4 minute waited ho chuka hai. सुनवालो रेडियो SBS का प्रोग्राम आप सभी सुनवालो भी सेवा में पेश किया जा रहा है। रविवार का दिन है, दोपहर का प्रोग्राम आप सभी सुनवालो की सेवा में बस पेश किया जा रहा है। यहां से लेकर के और तकरीबन 2 बजे तक कुछ लोकल नगमे आप हर एक के लिए बस पेश किया जाएगी, तो जरूर रेडियो SBS का ये प्रोग्राम जो है आप जरूर सुनते ही रहना। वेबसाइट होता है radiosbs.nl, उसी वेबसाइट के जरिए अपना मोबाइल टेलीफोन टैबलेट आईपैड कंप्यूटर के जरिए भी हमारा प्रोग्राम को आप सुन सकते हैं। हमारी सभी सुनने वाले जो स्टूडियो की ओर तार किया है, ऐप किया है रेडियो SBS का ऐप पर, सभी को शुक्रिया धन्यवाद। आप सभी को शुभ दिन पेश किया जा रहा है। चलिए यहाँ से कुछ लोकल गाने नगमे तकरीबन 2 बजे तक पेश किया जा रहा है। पहला गाना ये होगा फिल्म अलबेला का गीत।